0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লির যশোভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বসতে চলেছে জিএসটি পরিষদের 57তম বৈঠক। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। বিশ্ববাজারকে স্থিতিশীল রাখার আহ্বান জানিয়ে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত, সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও 14টি দেশ। ইউক্রেনে গতকাল রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 25 জনের প্রাণহানি, আহত 100। বেজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি ভারতীয় মিক্সড ডাবল জুটি মানুষ শাহ ও দিয়া চিতালের। আইএফএ শিল্ডের ফাইনালে যুব ভারতীতে আজ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মোহনবাগান। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লির যশোভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস আইএমসির উদ্বোধন করবেন। এই অনুষ্ঠান টেলিযোগাযোগ, ডিজিটাল সংযোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের অসাধারণ অগ্রগতি তুলে ধরার পাশাপাশি সহযোগিতা, বিনিয়োগ এবং জ্ঞান আদান প্রদানের জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ। এর মূল ভাবনা হল স্কেল উইদাউট বাউন্ডারিজ বা সীমাহীন পরিসরের প্রসার। গতকাল শুরু হওয়া 4 দিনব্যাপী এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে টেলিযোগাযোগ বিভাগ এবং সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই আয়োজনে উদ্ভাবন ও পরবর্তী প্রজন্মের ডিজিটাল পরিকাঠামো, প্রযুক্তিচালিত অর্থনৈতিক বৃদ্ধি, সর্বজনীন ডিজিটাল সুবিধা এবং নিরাপদ ও শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম বা পরিমণ্ডলের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর আগে গতকাল প্রধানমন্ত্রী নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন জিএসএমএর বোর্ডের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ জিএসটি পরিষদের 57তম বৈঠক হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সভাপতিত্বে এই বৈঠকে জিএসটি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রবাহ উন্নত করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা করা হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, সরকার জিএসটি ব্যবস্থার পরবর্তী সংস্কারের জন্য 5 দফা পরিকল্পনা প্রস্তাব করবে। এর মধ্যে রয়েছে প্রক্রিয়াগত সংস্কার, পরিকাঠামোগত সংস্কার, বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি, পরিষেবা রফতানি এবং ই কমার্স। প্রস্তাবিত কিছু উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে স্বয়ংক্রিয় ইনভয়েস মেলবন্ধন, ইনপুট ট্যাক্স ক্রেডিট দাবির ক্ষেত্রে কাগজের ব্যবহার কমানো, ছোট ব্যবসার জন্য একাধিক রাজ্যে নিবন্ধনের বাধ্যবাধকতা দূর করা। দেশজুড়ে আজ ভারতীয় বায়ুসেনা আইএএফের 94তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। 1932 সালের আজকের দিনেই প্রতিষ্ঠিত এই বাহিনীর যাত্রা পরবর্তী কয়েক দশক ধরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় ও সুবিন্যস্ত করেছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বায়ুসেনার সকল সদস্য ও তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। আজ সকালে গোয়ায় তাঁর বাসভবনে অচেতন হয়ে পড়েন তিনি। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু বলে অনুমান। তার প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র মোহন, তার ছবির কিছু অংশ।
1: কলম ওয়ালি ভাই ক্রান্তি লানা চাহতি থি, কলম কে জোর পর কালে বর্তমান কো খতম করনা চাহতি থি। কোন সমঝা উসকি বাত কো, কিসে জাগাতি ও? মাই জাগ গয়া, কুছ আচ্ছা কাম করকে জা রাহা হুঁ, সুকুন হ্যায়।
2: রহ

কয়েক দশক ধরে হিন্দি মারাঠি ছবির জগৎ মাতিয়ে রেখেছিলেন তিনি। চারবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তিনি। চলচ্চিত্র ও শিল্পকলায় অবদানের জন্য 2013 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় তাকে। পারিন্দা, ক্রান্তিবীর, অগ্নিসাক্ষী, আব তক ছাপ্পান, ওয়েলকাম সহ একাধিক ছবিতে সুনামের সঙ্গে কাজ করেছেন নানা পাটেকর। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা আগামীকাল। সবকটি কেন্দ্রেই গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে 80.89 এবং রেজিনগরে 80.08% ভোট পড়ে। তামিলনাড়ুর মাদুরান্তকমে 86.27% ও ধারাপুরম কেন্দ্রে 80% কিছু বেশি ও পুদুচেরির

0: আট্টানচাভারিতে 80.81% ভোট পড়ে। আসামের নগাঁও লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল প্রায় 76%। পশ্চিমবঙ্গের ভোট গণনা সংক্রান্ত প্রস্তুতি নিয়ে গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা গুরুত্বপূর্ণ বৈঠক করেন। পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণের সংরক্ষিত তালিকা অনুযায়ী ডাক পাওয়া এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। কমিশনের সূচি অনুযায়ী বাংলার জন্য আজ, অর্থনীতির জন্য আজ এবং আগামীকাল, ইতিহাসের জন্য আগামীকাল, সংস্কৃতের জন্য আগামীকাল 12 ও 13, ইংরেজি 12 এবং গণিতের জন্য 13ই অক্টোবর ইন্টারভিউ নেওয়া হবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় পিএম গতিশক্তি। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পরিকাঠামোগত ক্ষেত্রে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও উৎপাদন সংক্রান্ত সমস্যা মোকাবিলা এবং বিশ্ববাজারকে বিকৃতকারী নীতিগুলি রোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত। এর সঙ্গে যুক্ত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও 14টি দেশ। গত 30শে সেপ্টেম্বর ও 1লা অক্টোবরে উইসকনসিনের মিলওয়াকিতে G20 বাণিজ্যমন্ত্রীদের আলোচনার পর অংশগ্রহণকারী 15টি দেশ স্বাক্ষরিত এই যৌথ বিবৃতিটি গতরাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ে প্রকাশ করে। বিবৃতিতে দেশগুলি পরিকাঠামোগত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও উৎপাদন সমস্যা দূর করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। ইউক্রেনে গতরাতে এক রুশ হামলায় 25 জন নিহত ও 100 জন আহত হয়েছেন। রাশিয়া কিভ এবং ইউক্রেনের আরও একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে ইউক্রেনের উত্তরাঞ্চলের চেরনিহিভ অঞ্চলের প্রিলুকিতে। এছাড়াও কিভ, ওলেকসান্দ্রিয়া এবং ক্রেমেনচুকেও সাধারণ মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সৌদি আরবের 2টি বিমানবন্দরে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথির হামলায় 3 জনের প্রাণহানি, আহত 30েরও বেশি। সৌদি আধিকারিকরা জানিয়েছেন আবহা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার নাগরিকরা নিহত এবং 28 জন আহত হয়েছেন। অন্যদিকে কিং খালিদ বিমানবন্দরে হামলায় সুদানের 1জন নাগরিক নিহত ও 8 জন আহত হয়েছেন। বেজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি মানুষ শাহ ও দিয়া চিতালে। প্রথম ভারতীয় জুটি হিসেবে WTT গ্র্যান্ড স্ম্যাশের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন তারা। কোয়ার্টার ফাইনালে গতকাল রোমানিয়ার এদুয়ার্দ ইওনেস্কু ও বেরনাদেত সোক্স জুটিকে 3-0 ব্যবধানে হারিয়ে দেন এই জুটি। তবে পুরুষদের সিঙ্গলসে ফ্রান্সের সপ্তম বাছাই অ্যালেক্সিস লেব্রুনের কাছে 0-3 ব্যবধানে হেরে বিদায় নিয়েছেন মানব ঠাক্কার। অন্যদিকে মহিলা ডাবলসে দিয়া চিতালে ও যশস্বিনী ঘোরপারে চীনের গাও ইউক্সিন ও চিয়াং জুনলিন জুটির বিরুদ্ধে পরাজিত হয়েছেন। ভারতের টি-20 অধিনায়ক শ্রেয়াস আইয়ার ICC টি-20 ক্রিকেটে পুরুষ ব্যাটারদের তালিকায় 7ম স্থানে উঠে এসেছেন। তালিকায় ঈশান কিশান ও অভিষেক শর্মা শীর্ষ 2টি স্থানে রয়েছেন এবং তিলক ভার্মা রয়েছেন 10ম স্থানে। অন্যদিকে শুভমান গিল ওয়ানডে ক্রিকেটে পুরুষ ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। ওয়ানডে ফরম্যাটে বিরাট কোহলি 3য় স্থানে নেমে গেছেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3য় ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করে লোকেশ রাহুল 7 ধাপ এগিয়ে 10ম স্থানে উঠে এসেছেন। পুরুষদের টি-20 ক্রিকেটে বোলারদের তালিকায় 16 ধাপ এগিয়ে 7ম স্থানে উঠে এসেছেন অক্সর প্যাটেল। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IFA শিল্ড ফুটবল ফাইনালে আজ মুখোমুখি। জো ভারতের ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 6:15। একটি প্রতিবেদন।
1: আন্তর্জাতিক ফুটবলের স্বাদ পাওয়া বাঙালি আজ আবার মেতে উঠবে ডার্বি ম্যাচে। ঐতিহ্যবাহী IFA শিল্ড ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান। মৌসুমে 3 বার মুখোমুখি হয়েছে 2 দল, তবে এই প্রথম পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে চলেছে 2 চির প্রতিদ্বন্দ্বী। ব্রাজিল উরুগুয়ের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলের ম্যাচ দেখতে যুব ভারতী ক্রীড়াঙ্গন না পড়লেও আশা করা যাচ্ছে আজ মাঠ কানায় কানায় ভর্তি থাকবে। পুজোর আগে মর্যাদার এই ম্যাচ জিততে দুদলের ফুটবলারদের পাশাপাশি অনেকটাই নির্ভর করছে 2 কোচ হাবাস ও পানসের স্ট্র্যাটেজির ওপর। ফর্মের বিচারে কিছুটা এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল, যদিও বড় ম্যাচে ভবিষ্যৎবাণী অনেক সময়ই কাজ করে না, তাই একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার আশায় দুদলের সমর্থকরা আজ মাঠ ভরাবেন। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লির যশোভূমিতে 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। IFA শিল্ডের ফাইনালে যুবভারতীতে আজ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মোহনবাগান। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 10:10।
2: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार सीमा क्षेत्रीबाट सुन्नुहोस्। भारतीय जनता पार्टीको राज्य इकाइले पश्चिम बंगालको नाम परिवर्तन गरेर पश्चिम बंग बनाउने राज्य सरकारको पहलको स्वागत गरेको छ। प्रदेश भाजपाका मुख्य प्रवक्ता देवजीत सरकारले भन्नुभयो, यो नाम परिवर्तन गर्ने मात्र होइन तर बंगालको इतिहास र सांस्कृतिक पहिचानसँग जोडिएको विषय हो। सन् 1947 बंगाल विभाजन र त्यसमा डाक्टर श्यामा प्रसाद मुखर्जीको भूमिकाको उल्लेख गर्नुहुँदै उहाँले पश्चिम बंगालको गठनको ऐतिहासिक सन्दर्भलाई बिर्सनु नहुने बताउनुभयो। भाजपा प्रवक्ताले पश्चिम बंगाल नाम ब्रिटिश युगको विरासत हो र पश्चिम बंग नामले राज्यको आफ्नै ऐतिहासिक र सांस्कृतिक पहिचानलाई अझ स्पष्ट बनाउने बताउनु भएको छ। विशेष गहन संशोधन एसआईआरको मामलामा भारतीय चुनाव आयोग ईसीआईको निर्देशलाई कठोरताका साथ पालन गरिनेछ। हिजो पश्चिम बंगालको मुख्य चुनाव अधिकारीको कार्यालयले आफ्नो अडान स्पष्ट पार्दै यो कुरा भनेको छ। मुख्य चुनाव अधिकारीको कार्यालयले फारम 6 कस्ते भर्न सक्छ र यसको प्रक्रिया के हुनेछ भनेर पनि विस्तृत रूपमा बताएको छ। उल्लेखनीय छ, चुनाव आयोगले पहिलो पटक वर्ष 2025 बिहारमा विशेष गहन संशोधन अभियान चलाएको थियो। त्यसपछि पश्चिम बंगाल सहित 9 राज्य र 3 केन्द्र शासित प्रदेशहरूमा एसआईआर गरिएको थियो। अहिले चुनाव आयोगले बाँकी 16 राज्य र 3 केन्द्र शासित प्रदेशमा यो प्रक्रिया शुरू गरेको छ। सरकारले सिक्किमको रङपुर रानीपुलको बीचमा एनएच 10 को विकासका लागि 993.64 करोड रुपियाँ स्वीकृत गरेको छ। केन्द्रीय सड़क परिवहन एवं राजमार्ग मन्त्री नितिन गडकरीले यस परियोजना अन्तर्गत यस सड़कलाई पक्की किनारा सहित 2 लेनको राजमार्गमा उन्नत गरिने जानकारी दिनुभएको छ। हिमालयको चुनौतीपूर्ण भूभागलाई ध्यानमा राख्दै सुरक्षा सड़कको शक्ति बनाउनको लागि धेरै महत्वपूर्ण इन्जिनियरिङ कार्यहरू गरिनेछ। यस परियोजनामा सुरुङहरू, बायोडक्टहरू, पुलहरू र कट एण्ड कभर भागहरूको निर्माण समावेश छ। साथै पहिरो र सड़क थस्कने जस्ता जोखिममा रहेका संवेदनशील क्षेत्रहरूमा व्यापक ढलान सुरक्षा उपायहरू पनि अपनाइ छ। दुर्गा पूजा अघि र पूजाका दिनहरूमा हुने ठूलो भीड़लाई सम्हाल्न रेलवेले युद्धस्तरमा तयारी शुरू गरेको छ। यात्रीहरूको ठूलो संख्यालाई ध्यानमा राख्दै रेलवेले रेल सेवा 24 घण्टा सुचारू राख्ने घोषणा गरेको छ। यस अन्तर्गत धेरै पूजा विशेष ट्रेनहरू चलाइनेछ। विशेष ट्रेनहरू मात्र होइन, रेलवेले यात्रीहरूको सुरक्षा र सुविधाका लागि धेरै कड़ा पाइलाहरू पनि चालेको छ। रेलवेले दिएको जानकारी अनुसार सियालदा लालगोला खण्डमा 10-15 अक्टोबरसम्म प्री पूजा विशेष ट्रेनहरू चलाइनेछ। जस्तै अक्टोबर 16-देखि 21-सम्म कुल 51 विशेष ट्रेनहरू पनि चलाइनेछन्। पश्चिम बंगालका पुलिस महानिदेशक डीजीपी सिद्धनाथ गुप्ताको कार्यकाल फेरि 6 महिनाका लागि बढाइएको छ। उहाँको कार्यकाल 31 अक्टोबरमा तय गरिएको थियो, तर समय सीमा समाप्त हुन अघि नै केन्द्र सरकारले नवान्न राज्य सचिवालयलाई पत्र पठाएर यो सेवा विस्तारको बारेमा आधिकारिक जानकारी दिएको छ। राष्ट्रिय स्वयंसेवक संघ आरएसएसका सरसंघचालक मोहन भागवत र सहकार्यवाहक दत्तात्रेय होसबाल आज पश्चिम बंगालको भ्रमणमा रहनुहुनेछ। दुवै संघका पदाधिकारीले पूर्वी वर्धमानको उल्लासस्थित संघ कार्यालयमा प्रदेश पद अधिकारी र कार्यकर्ताहरूसँग बैठक गर्नेछन्। संघको दक्षिण बंगाल प्रान्तका प्रचार प्रमुख विप्लव रोयले भ्रमण गर्ने कार्यक्रम तय भएको जानकारी दिनुभएको छ। कश्मीरबाट लुकेर पश्चिम बंगाल आइपुगेका 25 बंगलादेशी नागरिकहरूलाई पक्राउ गरिएको छ। सीमावर्ती गाउँमा यी बंगलादेशी नागरिकहरूलाई एकसाथ देखेपछि गाउँलेहरूमा हलचल मचियो। यो घटना मंगलबार दक्षिण दिनाजपुर जिल्लाको कुशमण्डी पुलिस थाना अन्तर्गत लोहागंजको पञ्चनगर क्षेत्रमा भएको हो। माने भन्ज्याङ होमस्टे ओनर्स वेलफेयर एसोसिएसनको तत्वावधानमा पर्यटन प्रवर्धन तथा स्वागत कार्यक्रम सीमावर्ती माने भन्ज्याङ बजारमा सम्पन्न भएको छ। ल्यान्ड रोभर एसोसिएसन, गाइड एसोसिएसन र माने भन्ज्याङ डेभलपमेन्ट कमिटीको संयुक्त आयोजनामा प्रसिद्ध सिंह लीला राष्ट्रिय निकुञ्ज क्षेत्रको भ्रमणमा आउने पर्यटकहरूलाई

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: চলছে জীবন গড় গড়িয়ে, বাড়ছে বোঝা রোজ, রোজ নামচার এই জীবনে কমছে না সে বোঝ। জীবন নির্বাহের ক্ষেত্রে জীবিকার গুরুত্ব অপরিসীম। এ যেন একে অপরের সাথে সমান্তরাল সমীকরণেই চলে এসেছে বরাবর। সমাজের প্রতি স্তরে প্রতি ক্ষেত্রে এই জীবিকা নির্বাহের জন্যই মানুষকে ক্রমাগত লড়ে যেতে হচ্ছে। আমরা আমাদের এই অনুষ্ঠানে সেই বিভিন্ন স্তরের মানুষদের রোজ নামচার গল্পই তুলে ধরব আপনাদের কাছে জনজীবন অনুষ্ঠানটির মধ্য দিয়ে। জনজীবন অনুষ্ঠানে আজ আমাদের গন্তব্যস্থল বকরাভিটা। আবারও একটি সুন্দর সকালে আমরা মেঘেদের খেলা দেখতে দেখতে বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে আশি ঘর মোড় হয়ে দক্ষিণ দিক বরাবর। বেশ কিছুটা যাওয়ার পর রেলগেট পেরিয়ে গোড়া মোড়ে এসে আমরা পৌঁছালাম। তারপর ডান দিক ঘুরে সোজা পশ্চিম দিকে মিনিট দশেক যাওয়ার পর বাঁ দিকে নেমে পড়লাম গ্রামের দিকে। এই গ্রামটির নামই বকরাভিটা। রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি ওয়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামটি বকরাভিটা গ্রাম নামেই সুপরিচিত। কিছুটা যেতেই রাস্তার পাশে দেখলাম ছোট্ট দোকান নিয়ে বসে আছেন আশি ঊর্ধ্ব সুরেন রায়। কথা বললেন আমাদের প্রতিনিধি তার সাথে।
1: আপনি বকরাভিটাতে কতদিন আছেন?
2: অনেকদিন তো।
1: তাও মোটামুটি কতদিন?
2: হ্যাঁ, আমার পূর্বপুরুষ এখানেই।
1: আচ্ছা আচ্ছা, তো এখন আপনি কি কাজ করছেন? এটা বকরাভিটা নামটা কেন হলো?
2: বকরাভিটা নামটা এখন পূর্বপুরুষ রাখছে, বহু পুরানো পূর্বপুরুষ রাখছে।
1: আচ্ছা, এটা এটা কোনো কারণ আছে কৃষির জন্য?
2: এটা কারণ আছে, আমার ঠাকুমা মানে মার মা ছিল তো দিদিমা, ওর মানে পাঠা ছিল অনেক, পাঠা নিজে কাজ মানে যে যা বলতো তাই শুনতো, যার জন্য এটা বকরাভিটা পড়ছে।
1: তাও কত বছর আগেকার কথা?
2: প্রায় মানে 150 বছর আগে।
1: 150 বছর আগে? বাবা, তখন এখানে অবস্থা কেমন ছিল?
2: না, এখানে কোনো বাড়ি ছিল না।
1: বাড়ি তো ছিল
2: না? আমাদের এখানে তিনটে বাড়ি ছিল।
1: তিনটে বাড়ি? এখন এখানে কত বাড়ি?
2: এখানে প্রায় 300-350-400।
1: কেমন ব্যবসা কেমন
2: হয়? হয় না, এখন অনেক দোকান হয়ে গেছে।
1: আপনার বয়স কত এখন দাদা?
2: আমার 82 বছর।
1: আপনি সরকারি ভাতা পান?
2: হ্যাঁ পাই।
1: তাই কত করে পান? অনেক জমি জমা আছে ফাঁকা দেখছে অনেক,
2: সব মানে বাউন্ডারি করা, যার যার লোকে কিনে রাখছে বাউন্ডারি করে রাখছে।
1: আপনার যে 82 বছর বয়স হলো, এখানে তো অনেকদিন ধরে আছেন, তো তখন এখানকার রাস্তাঘাট গুলো কেমন ছিল?
2: এখন তো মানে রাস্তা হচ্ছে সেরকম পাকা রাস্তা হচ্ছে, এই যে পাকা রাস্তা মানে কই ইয়ার থেকে করছে।
1: আপনাকে অনেক নমস্কার, ধন্যবাদ।
0: সুরেন বাবুর সাথে কথা শেষ করেই আমরা চললাম আরো দক্ষিণ দিকে। তারপর কাঁচা সরু গলি দিয়ে ঢুকে পড়লাম এক প্রবীণ নাগরিকের বাড়িতে। তার নাম অরুণ শুক্লা বৈদ্য। আমাদের প্রতিনিধি তার সাথে আলাপচারিতার পর্ব সেরে নিলেন।
1: নমস্কার অরুণবাবু।
3: নমস্কার
1: অরুণবাবু, আপনি এখানে কতদিন ধরে বসবাস করছেন?
3: প্রায় ধরুন 10 বছর হয়ে গেল।
1: আচ্ছা, আগে আপনি কি করতেন?
3: আমি সরকারি চাকরি করতাম, এখন অবসর নিয়েছি। আচ্ছা, বকরাভিটায় আছি এখন।
1: সময়টা কাটছে কিভাবে?
3: অ্যাকচুয়ালি অবসর, সরকারি চাকরিতে অবসর নেওয়ার পর এখানে এসে আমি ছবি আঁকতাম এবং ছবি আঁকি এখনো। একটা আঁকার স্কুল খুললাম, এখানে এসে দেখলাম যে এখানকার ছেলেমেয়েরা যারা আছে, এখানে বললে আন্ডার ডেভেলপডই বলা যায়। আমি আমার স্ত্রী ফাল্গুনী শুক্লবৈদ্য উদ্যোগ নিয়ে একটা আঁকার স্কুল খুললাম, যাতে এখানকার ছেলেমেয়েদের একটা দিশা দেখানো যায়। সেজন্য একটা উদ্দেশ্য নিয়েছি যে আমি ওদের মধ্যে একটা রং, তুলি এবং পেন্সিলের একটা মহৎ উদ্দেশ্য ধরিয়ে দিতে চাই, যাতে ওটার মধ্যেই ব্যস্ত থাকে ওরা। ওদের মনের মধ্যে রং মিশিয়ে ওদেরকে আঁকার শেখাচ্ছি। এবং সৌভাগ্যবশত এখানকার ছেলেমেয়েরা এখন অনেকটাই মোবাইল থেকে দূরে থেকে ঘরে বসে আঁকে এবং এখানে এসে সপ্তাহে দুদিন ক্লাস নেই। প্রায় 60-70 জন স্টুডেন্ট আছে আমার, কেউ হয়তো পয়সা দেয় কেউ দেয় না, যার যেমন ইচ্ছা দেয়। এটা ভালোবাসার মধ্যে ওদের নিয়ে আছি আমি এবং খুব ভালোভাবে আমার কাটছে ওদের নিয়ে।
1: আচ্ছা, আপনি যখন এসেছিলেন তখন এই বকরাফিটায় কিরকম চেহারা দেখেছিলেন? এখানকার রাস্তাঘাট, এই গ্রামের পরিবেশ, শিক্ষার হার কেমন ছিল, এখন কেমন দেখছেন?
3: আমি যখন এসেছিলাম তখন বকরাফিটা খুব উন্নত ছিল না, কাঁচা রাস্তা ছিল। এখন মেন রোডটা পাকা হয়েছে। বাকি আমার বাড়ির সামনে যে রাস্তাটা সেটার খুবই দুরবস্থা, এখানকার স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারে না, অনেক সময় সাইকেল উল্টেও পড়ে যায়। সেই জন্য আমরা অনেক আবেদন করেছি কিন্তু এখন পর্যন্ত কোনো এটা সুরাহা হয়নি। খুবই দুরবস্থা রাস্তা।
1: কিরকম বাড়িঘর ছিল এখানে?
3: এখানে খুবই কম বাড়িঘর ছিল, পাকা ঘর খুবই কম ছিল, এখন ধীরে ধীরে অনেক পাকা ঘর উঠে গেছে।
1: এই গ্রামের বেশিরভাগ যুবক যুবতীরা তারা শিক্ষা নেবার জন্য তাদের বিদ্যালয় কোথায় আছে, কত দূর যায় পড়াশোনা করতে?
3: এখান থেকে প্রায় 3 কিলোমিটার শাহডাঙ্গিহাট, পিকেরা শাহডাঙ্গিহাট স্কুলে যায় ওরা, সেটাই উচ্চ মাধ্যমিক স্কুল, ওটাই এখানকার সবচেয়ে বড় স্কুল। তাছাড়া আরো আছে, যেটা ইংলিশ মিডিয়াম আছে, সাউথ পয়েন্ট স্কুল আছে। এখান থেকে একটু দূরে আমবাড়ির দিকে যেতে গেলে আপনার কার্মেল স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, আর প্রাইমারি স্কুল আছে নয়াপাড়াতে একটা সরকারি স্কুল। ব্যাস এটাই, পাড়াতে একটা ছোটখাটো স্কুল আছে দু একটা, সেটা তো যায় প্রাইভেট সব।
1: আচ্ছা, আমরা কথা বললাম অরুণবাবুর সঙ্গে, এই বকরাফিটার একটা গ্রামের পরিবেশ সম্পর্কে তিনি আমাদের জানালেন, তাকে আমরা অনেক ধন্যবাদ এবং নমস্কার।
3: নমস্কার।
0: কথার ফাঁকেই সেখানে উপস্থিত হলেন আশপাশের বাড়ির বেশ কিছু গৃহবধূ। এমনই একজন গৃহবধূ পূর্ণলক্ষ্মী দেবনাথ দাস, তার সাথে এবারে আমাদের প্রতিনিধি আলাপচারিতায় মগ্ন হলেন।
1: আচ্ছা, আপনি গ্রামে কতদিন ধরে বসবাস করছেন?
4: আমরা এখানে প্রায় 6-7 বছর হবে।
1: আচ্ছা, আগে কোথায় ছিলেন?
4: আগে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় ছিলাম।
1: আচ্ছা, তো এই গ্রামে যে বসবাস করছেন এখন, এই গ্রামের চেহারাটা কেমন দেখছেন?
4: এই গ্রামের চেহারা যখন প্রথম আসি, যখন আমরা এখানে জায়গাটা কিনেছি বাড়ি কর থাকার আগে, তখন যেমন ছিল তার থেকে এখন অনেক উন্নত হয়েছে। অনেক বলতে কি, রাস্তাঘাটের তেমন কিছু উন্নত হয়নি।
1: আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে?
4: আমার পরিবারে আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে।
1: ছেলে কি করছে?
4: ছেলে এখন কিছু করছে না, একটা প্রাইভেট কোম্পানিতে এমনি কাজ করছে।
1: আপনাদের কোনো অসুখ বিসুখ হলে আপনারা কোথায় যান ট্রিটমেন্ট করতে?
4: অসুখ বিসুখ হলে তো খুব অসুবিধা হয়, সেই শিলিগুড়ি হসপিটালে ছুটতে হয়, তা না হলে মেডিকেলে ছুটতে হয়। আর যাতায়াতের ব্যবস্থাটাও খুব একটা ভালো না, খুব অসুবিধা হয়।
1: আচ্ছা,
4: অনেক অসুবিধা হয়।
1: আচ্ছা, আর সরকারি কি কি সুযোগ সুবিধা পেয়েছেন?
4: সরকারি কোনো সুযোগ সুবিধা পাইনি, শুধুমাত্র ওই যে অন্নপূর্ণা ভান্ডারটা দিচ্ছে সেটা সবে মাত্র একবার ঢুকেছে, এছাড়া কোনো সরকারি সুবিধা আমরা পাইনি।
1: এখানে কি উপস্বাস্থ্য কেন্দ্র আছে?
4: হ্যাঁ, একটা আছে।
1: সেখানে কি ডাক্তার নিয়মিত বসে?
4: না, ডাক্তার বসে না। সেখানে আমি গেছিলাম একবার প্রেশার চেক করাতে, বলেছিল যে এখানে তো, এখানে আসেন, এখানে তো তেমন কিছু হয় না, এখানে গর্ভবতী মহিলাদের শুধু ইঞ্জেকশন দেওয়া হয়, বাচ্চাদের টিকা দেওয়া হয়। আমাদের মতো যারা সাধারণ এমনি জ্বর সর্দি কাশি বা অন্যান্য একটু সাধারণ রোগ নিয়ে যাই, তাদের কিছু ট্রিটমেন্ট হয় না।
1: আচ্ছা, কথা প্রসঙ্গে আপনার থেকে শুনেছি যে আপনি একটু কবিতা চর্চা করেন, তাহলে আমাদের শ্রোতা বন্ধুদেরকে একটু কিছু লাইন শুনিয়ে দিন।
4: ঠিক আছে, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতাটি বলছি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা সুধায় ছিলে মোড়ে, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে, নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়।
0: একটু দূরে দেখলাম বেশ কিছু মহিলা রাস্তায় দাঁড়িয়ে তাদের মধ্যে কথোপকথন করছেন। শুনলাম সেলফ হেল্প গ্রুপের মিটিং চলছে সেখানে। এই গ্রুপের একজন সদস্যা লিপিকা রায়ের সঙ্গে এবারে আমাদের প্রতিনিধি কথা বললেন।
5: নমস্কার, আমি লিপিকা রায়, আমি সেলফের গ্রুপের সাথে যুক্ত আছি। আমি, আমার লোন নেওয়া হয়েছিল।
1: আপনার গ্রুপের নাম?
5: সবুজসাথী।
1: কতজনের মেম্বার?
5: মেম্বার 10 জনের।
1: আচ্ছা, 10 জন মেম্বার। আপনারা কতদিন ধরে এই সেলফ হেল্প গ্রুপটা করেছেন?
5: 2 বছর ধরে। এটা আরো পুরনো ছিল, আমি 2 বছর হলো ঢুকেছি আর কি।
1: যুক্ত হয়েছে। আচ্ছা, 2 বছরের মধ্যে আপনারা কবার ব্যাংক থেকে লোন পেয়েছেন?
5: 2 বছরের মধ্যে 2 বার পেয়েছি। আমি একবারই নিয়েছি, এবারেই নেওয়া হয়ে গেছে। আমার 20,000 টাকা নেওয়া হয়েছে।
1: তো কিভাবে আপনারা সেটা ইয়ে করবেন, শোধ করবেন?
5: শোধ হচ্ছে আমাদের মাসে মাসে দিতে হয়, এমন কোনো ইস্যু নাই যে আমাদেরকে মানে আসলে সুদটাই দিতে হলে হবে। আস্তে আস্তে আমরা আসলটা দিলেই হবে, সুদটা দিলেই হয়, কোনো ইস্যু নেই। এটা তো আমাদের অনেকটা সুবিধা হয়েছে আর কি।
1: আপনার পরিবারে কে কে আছে?
5: আমার পরিবারে আমার 2 ছেলে, হাজবেন্ড আর আমি, আর শাশুড়ি মা আছে বাড়িতে।
1: আচ্ছা, সরকারি কি কি সুযোগ সুবিধা পেয়েছেন?
5: সরকারি সুযোগ সুবিধা এই মাত্র এইবারই অন্নপূর্ণা ভান্ডার পেয়েছি।
1: আচ্ছা, এমনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর?
5: না, এগুলো কিচ্ছু পাইনি, কোনো কিচ্ছু না।
1: আপনি কি অ্যাপ্লাই করেছিলেন?
5: না, এগুলোর জন্য অ্যাপ্লাই করা হয়নি।
1: আচ্ছা, আপনি, আপনার কি পাকা বাড়ি না কাঁচা বাড়ি?
5: এমনি পাকা বাড়ি। আচ্ছা, পাকা বাড়ি।
1: রান্না করেন কিভাবে?
5: রান্না গ্যাসে।
1: তো গ্যাসটা কি নিজে করেছেন না সরকারের থেকে পেয়েছেন?
5: না, গ্যাসটা নিজেই করা হয়েছে, আমার স্বামী নামেই আছে গ্যাসটা।
1: আচ্ছা, তো এই যে আপনি এখানে দীর্ঘদিন ধরে আছেন, তো আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করছে কোথায়?
5: পড়াশোনা করছে অনেক দূরে, সরকারি স্কুলে করছে, অনেক দূরে, যেতে অনেক অসুবিধা হয় ওদের। প্রতিদিন 50-60 টাকা করে ভাড়া লেগে যায় এখান থেকে যেতে।
1: কোথায় যায় পড়তে?
5: এখান থেকে যায় হচ্ছে এই যে শিলিগুড়ি তলায় স্কুলে পড়তে যায়। অনেক দূর,
1: অনেকটা দূরে যায়,
5: অনেক দূর, অনেক দূর।
1: আচ্ছা, তো যাতায়াতের ব্যবস্থা কেমন?
5: যে খুবই খারাপ, খুবই খারাপ। আমাদের গলি থেকে মানে আমরা পা ফেলে বেরোতেই পারি না, এত জল কাদা, মানে প্রত্যেকবার বলা হয় কিন্তু রাস্তাটা আমাদের ঠিক হচ্ছে না। আমাদের এখানে 8-9 বছর হয়ে গেল আমি আসছি আর কি এখানে, তো ততদিন থেকে রাস্তা পুরোটাই খারাপ। প্রত্যেক বছর বলা হয়, ভোটের আগে সব ঠিকঠাক দেখে যায় কিন্তু ভোটের পরে আর ভুলে যায়, রাস্তার কথা আর মনে থাকে না। এটাই হচ্ছে ব্যাপার, কারণ খুবই কষ্ট হয় আমাদের, প্রত্যেকটা মানুষের গলি থেকে কষ্ট হয়। লাইট তো নাই, নিজেদের বাড়ির সব লাইট আমরা দিয়ে চলাচল করতে পারি। অনেকবার এমন হয়েছে যে আমরা নিজেরা গ্রাম মানে গলির যতজন লোক মিলে কিছু ইসে দিয়ে আমাদের নিজেদের গাড়িতে করে এখানে কাচরা ফেলা হয় গলিতে, নিজেরা ঠিক করি আর কি। যখন দেখি যে না আর হচ্ছে না, বাচ্চা কাচ্চা নিয়ে বেরোনো যাচ্ছে না, তখন নিজেরাই গলির কয়েকজন মিলে আমরা করি কাজটা, করি।
1: আচ্ছা, এখানে প্রত্যেকটা ঘরে ঘরে কি ইলেকট্রিক আছে?
5: হ্যাঁ, প্রত্যেকটা ঘরে ঘরে।
1: রাস্তায়?
5: রাস্তায় তো, রাস্তায় কোনো লাইটই নেই, যার যার বাড়ির সামনে সে সে একটু জ্বালায় রাখে, তো ওই কারণে আমাদের যাওয়াটা একটু সুবিধা হয়। দাও,
1: আচ্ছা, তার মানে এই গ্রামে বেশ কিছু অসুবিধার সম্মুখীন
5: আপনারা। জল তো আমাদের কিনে খেতে হয় জল।
1: আচ্ছা, পানীয় জলের অবস্থা
5: খুবই খারাপ, আমাদের 25 টাকা করে জলের ড্রাম কিনে সবাই, প্রত্যেকে মনে হয় ওই জলের ড্রাম কিনেই খায় গলিতে।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
5: ধন্যবাদ, নমস্কার।
0: ঘরের কাজে ব্যস্ত ছিলেন এই অঞ্চলের এক গৃহবধূ ফাল্গুনী শুক্লাবৈদ্য। তার কাছে যেতেই জানলাম বহু বছর ধরে নিরলস ভাবে তিনি এই অঞ্চলের ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশুনো শেখাচ্ছেন। শুধু পড়াশুনো নয়, তাদেরকে সাংস্কৃতিক বিষয়ে আরো উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের তুলে ধরার চেষ্টা করছেন। সেই বিষয়ক নানা গল্প তিনি আমাদের প্রতিনিধির কাছে তুলে ধরলেন।
1: নমস্কার দিদি।
6: নমস্কার।
1: ফাল্গুনীদি, আপনি তো এই গ্রামে, বক্রভিটা গ্রামে কতদিন ধরে বসবাস করছেন?
6: প্রায় বছর দশেক।
1: বাড়ি কি মানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পেয়েছেন না নিজে করেছেন?
6: না না, আমার নিজের বাড়ি, নিজস্ব বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা না। তবে আমার আশেপাশে অনেকেই পাচ্ছে।
1: আচ্ছা,
6: একজন আমার পাশের বাড়িতেই আছে একটা বোন আমার।
1: আচ্ছা,
6: ও পেয়েছে, প্রথম কিস্তির টাকাটাও পেল। প্রথম পেয়েছিল 60, এখন আবার 60 পেল।
1: আচ্ছা,
6: ও ঘর উঠিয়েছে।
1: আচ্ছা,
6: অনেক বছর যুদ্ধ করেছে,

0: পরে এই বছর গিয়ে সাকসেসফুল হয়েছে, এই বছর পেলো বার
1: আচ্ছা,
0: টাকাটা।
1: এই যে গ্রামটা বকরাহুইটা গ্রামটা, এখানে কিরকম জনসংখ্যা, মানে আগে কিরকম জনসংখ্যা ছিল আর এখন আপনার চোখে কেমন দেখছেন?
0: অতীতের জনসংখ্যার সঙ্গে এখনো জনসংখ্যার তুলনা হয় না, আগে তো ঘর বাড়ি ছিলই না, বাঘ আসতো, এখানে
1: বাঘ আসতো,
0: বাঘ আসতো,
1: ও বাবা,
0: ডাকাত আসতো,
1: আচ্ছা
0: পুরো জঙ্গলে ভরা ছিল।
1: আচ্ছা,
0: আর এখন তো আর পা ফেলার জায়গা নেই, মানুষ জায়গা কেনার জন্য জায়গা পাচ্ছে না এখানে,
1: আচ্ছা,
0: এমন অবস্থা।
1: আর এখন আপনি কেমন দেখছেন?
0: এখন তো অমূল পরিবর্তন, অমূল পরিবর্তন। আগে সব মাটি ভিটা সব ওই কাঁচা ঘর ছিল সবার, একচালা ছিল, এখন সবাই বাইরের থেকে আসছে, জমিন কিনছে, সবাই বিল্ডিং বাড়ি বানাচ্ছে, বা যারা বর্তমান এখানে লোকাল ওরাও নিজেকে অনেকটা প্রতিষ্ঠিত করতে পেরেছে। যেরকম মহিলাদের সেলফ হেল্প গ্রুপ আছে, বাড়ির পুরুষেরা বাইরে কাজ করতে যায়, সবাই ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করছে, যেমন সূর্যসেন কলেজে যায়, ওইদিকে যায়, শিলিগুড়ি কলেজে যায়, স্কুলে যায় সবাই, বা উৎসাহ আছে, কাজ করছে। আর আমি মূলত সমাজসেবাটাই পছন্দ করি, আমি সমাজটাকে নিয়ে ধরে থাকতে চাই এবং আপ্রাণ চেষ্টা করি যাতে সমাজের বাচ্চাগুলোকে, শিশুগুলোকে আঁকড়ে ধরে থাকতে পারে। আমি যখন প্রথম এসেছিলাম আমার মনে আছে, তারপরে করোনা কালে আমি একটা আম গাছের নিচে 10টা বাচ্চা দিয়ে আমি ক্লাস শুরু করেছিলাম। সেই সব বাচ্চাদের মারা যারা কোম্পানিতে যায়, চকলেট বানায়, চানাচুর বানায়, বাচ্চাগুলো সারাদিন রাস্তাঘাটে ঘুরে ফেরে, তো ওদেরকে নিয়ে গাছতলায় বসে বসে সারাদিন একটু একটু পাট পাট করে আমি ওদেরকে পড়াতাম।
1: আচ্ছা,
0: এইভাবে আমার ইয়ে শুরু হয়। পরে ধীরে ধীরে আমরা আর্টের সঙ্গে জড়িত হই, বাচ্চাদের সঙ্গে নাচ গান, প্রতিষ্ঠানের কাজ, অনেক কিছু।
1: এখানকার বেশিরভাগ গৃহবধূ তারা কি বাইরে এই সব কাজ করতে যায়?
0: বেশিরভাগ মহিলারা তো আগে 100 দিনের কাজ হলে 100 দিনের কাজ করেন, অনেকেই আছেন সবার জব কার্ড আছে যাদের। তারপর ওই যে আশেপাশে আমাদের পাড়াতে অনেক ফ্যাক্টরি আছে, যেরকম জলের বোতলে লেবেল লাগানো, চকলেটে কাভার করা, আচার বানানো, তো মারা ওইসব কাজে ব্যস্ত, সারাদিন কাজ করে দিনের শেষে যেটা পায় বা সপ্তাহের শেষে যেটা পায়, তারপর বাড়ি বাড়ি দিয়ে যায় চকলেট, আচার, কপুর বাঁধা। তো মোটামুটি সব ঘরে মারাই এই ধরনের কাজগুলো করে সারাদিন, ওদের নিজের হাত খরচের টাকাটা ওরা উপার্জন করে এইভাবে।
1: আর এখানে এই যে ছেলেমেয়েরা পড়তে যায়, তারা সাধারণত যাতায়াত করে কিভাবে?
0: যারা আশেপাশে যাচ্ছে সাইকেলে যাচ্ছে, নাহলে অটোতে যাচ্ছে, ম্যাক্সিমাম অটোতেই যাচ্ছে।
1: আর এখানকার রাস্তাঘাটের অবস্থা?
0: রাস্তাঘাটের অবস্থা যদি বলেন, মেন রোডটাই আমাদের পাকা, তাও রিসেন্টলি 2-3 বছর হয় এটা হয়েছে মেন রোডটা, আর অলিগুলি একটার পর একটা একটা করে পাকা হচ্ছে ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবশত এই আমাদের গলি এখন পর্যন্ত হয়নি, বা আরো মধ্যে মধ্যে 2-1টা গলি আছে যে পাকা হয়নি, মাপ টাপ নিয়ে যায় কিন্তু কিছুতেই আর পাকা হচ্ছে না, এটার জন্য আমাদের লড়াই চালু আছে।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
0: ধন্যবাদ।
2: বকরাভিটায় গড়ে উঠেছে ছোট ছোট কারখানা, যেখানে কর্মরত এই গ্রাম এবং গ্রামের আশপাশের বিভিন্ন জায়গা থেকে আগত যুবকরা। এমন একটি কারখানাতে আমরা উপস্থিত হলাম। এই কারখানার মালিক শম্ভু রায় আমাদের প্রতিনিধিকে জানালেন কারখানা সম্পর্কিত বিভিন্ন বিষয়।
1: নমস্কার।
3: নমস্কার।
1: আচ্ছা শম্ভুবাবু, আপনার এই ফ্যাক্টরিটা কিসের ফ্যাক্টরি?
3: এটা গডরেজের ফ্যাক্টরি।
1: আচ্ছা, এখানে কি কি তৈরি হচ্ছে?
3: গডরেজ, শোকেস, যেগুলো করে ধরেন 2-3 রকম আইটেমের মাল তৈরি হচ্ছে।
1: তো এটা আপনি কত বছর ধরে ফ্যাক্টরি করেছেন?
3: এটা মোটামুটি হয়ে গেল 4 বছরের উপরে হয়ে গেল।
1: এই ফ্যাক্টরিতে এখন কতজন শ্রমিক আছে?
3: এখানে মোটামুটি 15-20 জনের মতো আছে।
1: তারা কি সব এই আপনার এই বকরাভিটা গ্রামের না আশপাশের থেকেও আসে?
3: আমাদের বকরাভিটার নাই, এখানে ভালোবাসা মোড়, সাউডাঙ্গি, তোমার চলে গেল ঘোড়ার মোড়, এইসব জায়গা আছে, পাগালুপাড়া, এইসব জায়গায় সব লোকালি, বেশি দূরের না।
1: আচ্ছা, কি রকম মায়না আছে এদের?
3: এদের মানে কন্ট্রাক্টে কাজ হয় এদের, এদের মানে হ্যাঁ, এক একটা জিনিস তৈরি করে এক একটা কন্ট্রাক্টে কাজ হয়।
1: আচ্ছা, আর আপনার এই জিনিসগুলো মানে কোথায় যাচ্ছে? স্টিলের এই ফ্যাক্টরি, স্টিলের ফ্যাক্টরির এই জিনিসগুলো,
3: এগুলো যাচ্ছে বিহারে যাচ্ছে, আর এদিকে তো মনে হলো মাথা ভাঙা যাচ্ছে, এদিকে মনে করো সরকারি মালের অর্ডার হলে মনে করো সিকিম যাচ্ছে, গ্যাংটকে যাচ্ছে, ওটা ওরা এসে আমাদেরকে এখানে অর্ডার করে, কোম্পানিতে এসে অর্ডার করে, তারপরে আমরা ওদের মালগুলো বানাই।
1: তো শ্রমিকদের জন্য আপনারা মালিক পক্ষ কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন?
3: শ্রমিকের জন্য কি ভাই, তো তোমার লোকাল ছেলে পেলে এরা এদিক ওদিক কাজ করতো, সবাই মানে বাড়ির পাশে পাচ্ছে, এখানে মনে করো 2 পয়সা কম বেশি হলো এখানে পাচ্ছে, আর এমনি সুযোগ সুবিধা তো আমাদের সেরকম কোনো এসে নাই। যে মনে করো
1: না এরা বোনাস পাচ্ছে না?
3: হ্যাঁ, বোনাস তো পাবি, পূজা দাদাকে বোনাস পাবি।
1: তো এর ফলে এই এই ছেলেরা তারা কতটা উপকৃত হচ্ছে?
3: না, ভালো ছেলে, ভালো, সবাই মনে করো যেন শান্তিতে আছে, যা পয়সা বিল টিল পাচ্ছে এদের মনে করো চিন্তা নেই।
1: শ্রমিকদের জন্য যে হেলথ ইন্স্যুরেন্স, হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে যদি যায় তখন আপনারা কি দিচ্ছেন তাদের?
3: এটা তো আমাদের পকেট থেকে দেয়, এইখানে তো মনে করো পারমেন্ট ওরকম মনে করো বিশাল বড় ফ্যাক্টরি না, মনে করো ধরো মাসে মনে করো 15-20টা মাল তৈরি হয়, 30টা মাল তৈরি হয়, এখানে কি হেলথ ইন্স্যুরেন্স ওগুলো নাই, মানে কোনো অসুবিধা অসুবিধা হলে আমরা টাকা দিয়ে দিই।
1: আচ্ছা,
3: এতটুকুই।
1: আচ্ছা, এই ব্যবসা করে আপনার এই অঞ্চলের ছেলে মেয়েদের মধ্যে কতটা উৎসাহ দেখছেন?
3: না, খুব ভালো, সবাই আসে এখানে, মনে করো নকল মাল কারো যদি লাগে এখানে আসে, নিজে এসে মনে করো অর্ডার দিয়ে দেয়, বিয়া বাড়ি টিয়া বাড়ি মাল হলে এখান থেকে হোলসেল রেটে পাওয়া যায় এখান থেকে, আর বাজারে গেলে তো মনে করো বাজারে রেটে কিনতে হবে, নাহলে মনে করো একটা মালে মনে করো 2-3 হাজার 4 হাজার কম কমে পায় ওরা,
1: কমে পায়। তো আপনার এই ব্যবসা করে আপনার কতটা ভালো লাগছে?
3: মোটামুটি চলে যাচ্ছে, কোনো অসুবিধা হয় না, চলে যায়।
1: আপনার পরিবারে কজন আছে?
3: আমাদের পরিবারে আছে মোটামুটি 6 জন।
1: 6 জন সবাই কি আপনার এই ব্যবসার উপরে নির্ভর?
3: না, বাড়িতে মুদিখানা দোকান আছে।
1: সেটা কে চালায়?
3: এটা আমার ওই ওয়াইফ চালায়।
1: ওয়াইফ চালায়। শম্ভু বাবু আপনাকে অনেক নমস্কার এবং ধন্যবাদ।
3: নমস্কার, নমস্কার।
2: এভাবেই গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়ে বিভিন্ন মানুষের সাথে পরিচিত হয়ে আমাদের যেন কোথাও গিয়ে গ্রাম এবং গ্রামের মানুষদের সঙ্গে এক নিবিড় টান তৈরি হয়ে গিয়েছিল অল্প সময়ের মধ্যেই। এই অবস্থাতেই গ্রামের সরু রাস্তা ধরে একে ওকে জিজ্ঞেস করে আমরা অবশেষে এসে পৌঁছালাম ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 19/81 পার্টের পঞ্চায়েত সদস্যা মালতী রায়ের বাড়ি। আমাদের প্রতিনিধির সঙ্গে তিনি কথা বললেন, তার সাথে পরিচিত হলাম এবং জানলাম বিভিন্ন বিষয়ক তথ্য।
1: নমস্কার।
4: নমস্কার।
1: আচ্ছা মালতী দেবী, আপনি কতদিন ধরে পঞ্চায়েত মেম্বার আছেন, কত বছর হলো?
4: আমার 3.5 বছর হলো।
1: আচ্ছা, তো এই 3.5 বছর ধরে আপনি পঞ্চায়েত মেম্বার হয়েছেন, এই বকরাভিটা গ্রামে কি কি কাজ হয়েছে?
4: বকরাভিটা গ্রামে অনেক কিছু হয়েছে, স্ট্রিট লাইট, রাস্তা ঘাট অনেক কিছু হয়েছে, ড্রেন হয়েছে।
1: আচ্ছা, তো আমরা বেশ কিছু জায়গা ঘুরলাম যে অনেক গলিতে গলিতে কিন্তু এখনো রাস্তা কাঁচা আছে।
4: হ্যাঁ, এটা এখনো করতে লাগবে, আগামী দিনে এটা মনে করো করবো।
1: আর গ্রামের গলিগুলোতেও কিন্তু দেখলাম যে স্ট্রিট লাইট নেই,
4: এখন মনে করো আস্তে আস্তে ওটা করতে লাগবে, আসবে।
1: আচ্ছা, মেইন রাস্তাতে কি স্ট্রিট লাইট আছে?
4: হ্যাঁ আছে, মেইন রাস্তাতে স্ট্রিট লাইট আছে।
1: আচ্ছা, তো আপনার এই পার্টে মোট ভোটার সংখ্যা কত?
4: মোট ভোটার সংখ্যা হলো 1,150, তারপরে হলো লোক সংখ্যা অনেক বেশি আছে, 3-3.5 এরকম হবে।
1: আচ্ছা, তো লোক সংখ্যা বেশি হলো কেন?
4: এ বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এখানে।
1: আচ্ছা,
4: এখানে আসে জায়গাটাকে নিচে বাড়ি করতেছে।
1: আচ্ছা, তো আগে এই গ্রামের অবস্থাটা কেমন ছিল, এখানকার রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি, এবং আপনি আসার পরে কতটা ভালো দেখছেন?
4: আগে তো অনেক ফাঁকা ছিল, এখন তো মনে করো অনেক ডেভেলপ হয়েছে আগের থেকে।
1: এই গ্রামে কি উপস্বাস্থ্য কেন্দ্র আছে?
4: হ্যাঁ আছে।
1: কোথায় আছে?
4: ফায়ার ব্রিগেডের সামনে।
1: ওখানে কি নিয়মিত ডাক্তার বসে?
4: হ্যাঁ বসে, বসে ওখানে ডাক্তার
1: বসে। এখানে আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে?
4: হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে।
1: প্রাইমারি স্কুল?
4: হ্যাঁ, প্রাইমারি স্কুলও আছে।
1: এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কতজন পেয়েছে?
4: ঘর পেয়েছে 18 জন।
1: অ্যাপ্লাই আরো কি করেছে?
4: অ্যাপ্লাই আরো করছে, নতুন মানে ইচ্ছে হওয়ার পরে।
1: আচ্ছা,
4: আরো পাবে।
1: আচ্ছা, জব কার্ড?
4: জব কার্ড আছে।
1: জঙ্গল
4: সাফাই করা, তারপরে হলো তোমার রাস্তা পরিষ্কার করা, নোংরা আবর্জনা ওগুলাই পরিষ্কার করে।
1: আচ্ছা, তো আপনার এখানে আরেকটা জিনিস আমরা একটু মনে হলো যে রাত্রিবেলা কিন্তু লাইট না থাকার কারণে কিন্তু বেশ অসুবিধা হয় মানুষের, এটা ঠিক?
4: না না, এটা তো ঠিক না, লাইটার এগুলো ব্যবস্থা করতে লাগবে।
1: আচ্ছা, এখানে সরকারি স্কুল কটা আছে?
4: অঙ্গনওয়াড়ি 2টা, প্রাইমারি স্কুল 1টা।
1: তো এই যে আপনি পঞ্চায়েত মেম্বার হিসেবে এখন আপনার কি কি কাজ করার ইচ্ছে আছে বা ভাবছেন যে এই কাজগুলো এই গ্রামে করা দরকার?
4: আমাদের তো এখন ইচ্ছে নাই, এখন কি করবে নতুন সরকার এখন ওরা বলবে, আমরা তো মনে করো এখন ওখানে আমাদেরকে তো কোনো কাজটা দিচ্ছে না বর্তমানে। না,
1: এখানকার শিক্ষার ব্যবস্থাটা কিরকম?
4: শিক্ষার ব্যবস্থাটা ঠিকই আছে, মানে আর একটু ইচ্ছে হলে ভালো হয়।
1: আচ্ছা, এখানকার মানুষেরা, তারা বেশিরভাগ মানুষই তারা কি কাজ কর্ম করে?
4: সব মনে করো বাইরে বাইরে যায়, এখানে আসে রাজমিস্ত্রি, আবার অনেক কিছু কাজ করে, বিভিন্ন ধরনের কাজ করে এখানে।
1: আচ্ছা, তারা সবাই কি এই গ্রাম থেকে শহরে যায় কাজ করতে?
4: হ্যাঁ হ্যাঁ, গ্রাম থেকে সবাই শহরে যায়।
1: আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানবার চেষ্টা করলাম। শুধু সবশেষে একটা কথা বলবো যে আপনি একজন এই গ্রামের গৃহবধূ হিসেবে এখানকার মানুষদেরকে আপনি কি বার্তা দেবেন, কি বলবেন?
4: সবাই ভালোভাবে থাকুক, সুস্থ থাকুক, মানে এটাই আমার ইচ্ছে। আগামী দিনে আর জন্য মানে ইচ্ছে করি,
1: সামনে তো পুজো আছে।
4: হ্যাঁ, সামনে পুজো আছে, সবাই ভালো করে থাকুক, মিলেমিশে থাকুক।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
4: নমস্কার।
2: আর এই আলাপচারিতা পর্ব চলাকালীনই সেখানে উপস্থিত হলেন ওই গ্রামেরই গৃহবধূ সঙ্গীতা রায়। কথার ফাঁকে আমাদের তিনি গানও গেয়ে শোনালেন।
1: নমস্কার।
5: নমস্কার।
1: আপনি এই গ্রামে কতদিন ধরে বসবাস করছেন?
5: 12 বছরের উপরে হয়েছে।
1: আচ্ছা, মানে এখানেই আপনাদের বাড়ি তো?
5: হ্যাঁ।
1: আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে?
5: পরিবারে আমার 3 ছেলে মেয়ে, আমরা 2 জন আর শাশুড়ি আছে।
1: আচ্ছা, তো আপনার বাড়ির মালিক তিনি কি করেন?
5: ড্রাইভার, গাড়ি চালায়।
1: গাড়ি চালাচ্ছে?
5: ভাড়া, মালিকের গাড়ি চালায়।
1: আচ্ছা, মালিকের গাড়ি চালায়। আচ্ছা, এই যে মালিকের গাড়ি চালাচ্ছে, তো সেই তার উপরেই কি নির্ভর আপনাদের সংসার?
5: হ্যাঁ।
1: আপনি এমনি কি করেন?
5: আমি এমনি গৃহবধূ, হাউসওয়াইফ।
1: আচ্ছা, হাউসওয়াইফ, মানে এমনি বাড়িতে বসে কোনো কাজ
5: না?
1: সেলফ হেল্প গ্রুপ আপনি করেন কি?
5: না।
1: আচ্ছা, আপনার ছেলে মেয়েরা এখন কি করছে?
5: আমার বড় মেয়ে ক্লাস 10 এ পড়ে।
1: আচ্ছা,
5: ছোট মেয়ে 4-এ আর ছেলে পিপিতে পড়ে।
1: আচ্ছা, এই যে ছেলে মেয়েরা পড়ছে, তারা কি সরকারি স্কুলে না প্রাইভেট স্কুলে?
5: হ্যাঁ, সরকারি।
1: কি কি পাচ্ছে স্কুল থেকে আপনার ছেলে মেয়েরা?
5: স্কুল থেকে তো সেরকম মানে ছোট প্রাইমারিতে যারা পড়ে তারা তো শুধু মিড ডে মিলটা পায়।
1: মিড ডে মিল পায়? মিড ডে মিলটা কি কি পায়? আচ্ছা, আর এমনি আপনি রেশন পাচ্ছেন?
5: হ্যাঁ, রেশন শাশুড়ি পায়।
1: কতজনের রেশন কার্ডের জিনিস পান?
5: 2 জনের পায় শাশুড়ি।
1: আচ্ছা, আপনার রেশন কার্ড নেই?
5: না, আমার আছে, মানে বাপের বাড়িতে ট্রান্সফার করা হয়।
1: আপনি রান্না করেন কিসে?
5: রান্না করি গ্যাসেই, কিন্তু মানে কানেকশন নেই, মানে এমনি নিতে হয়।
1: আচ্ছা, আপনি জানেন তো যে প্রধানমন্ত্রী আমাদের কেন্দ্রীয় সরকারের এই সুজলা সুফলা যে এটা রয়েছে গ্যাস কানেকশনের যে পদ্ধতিটা, সেটা আপনি করেছেন কি অ্যাপ্লাই?
5: না, এখনো করা হয়নি।
1: করা হয়নি, আপনি জানেন বিষয়টা?
5: হ্যাঁ।
1: আপনাকে শুধু শেষ প্রশ্ন করব যে এই গ্রামের অবস্থা এখন কেমন দেখছেন? আগে কেমন ছিল, এখন কেমন?
5: গ্রামের অবস্থা তো মানে রাস্তাঘাট তো সেই, এত বছর থেকে এই রাস্তাটা এরকমই আছে, এখনো পাকা হচ্ছে না দেখছেন, মানে রাস্তায় জল সব সময় বর্ষার দিনে।
1: আপনি গান জানেন, একটু গান করুন, একটু খালি গলায় করুন গান।
5: ওই একটু এমনি করি। নাগর আমার মিঠুর বড় মন বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না, পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না।

0: কিনারে, কেমনে বাঁচি ছাড়া তারে, বাঁশি জেতার ডাকে নারে, কেমনে বাঁচি ছাড়া তারে, পরাণ কাঁদে তবু আমার দু চোখ কাঁদে না, বোবা মনে ভালোবাসা সে তো আসে না, ওগো নাগর আমার নিঠুর বড় মনো বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না, পোড়া মনি ভালোবাসা বাসা বাঁধে না, পোড়া মনি ভালোবাসা বাসা বাঁধে না।
1: এভাবেই পুরোটা দিন বকরাভিটা গ্রামে কাটিয়ে মন যেন কোথাও গিয়ে আবেগঘন হয়ে উঠছিল। তাই ঠিক যখন ফিরবো ভাবছি, তখন মন যেন বলছিল আরেকটু থেকে গেলে হয় না। এভাবেই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে শেষমেশ বেরিয়ে পড়লাম বকরাভিটা গ্রাম থেকে। ফিরে এলাম আমরা আমাদের গন্তব্যে। পেছনে পড়ে রইল বকরাভিটা গ্রাম এবং গ্রামের সেই মানুষগুলো। জনজীবন অনুষ্ঠানে আজ আমরা ছিলাম বকরাভিটা গ্রামে, রাজগঞ্জ ব্লকে অবস্থিত এই বকরাভিটা গ্রাম। জনজীবন অনুষ্ঠানটির পর্ব আমরা আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন পর্বে আপনাদের সঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গ্রন্থনা সম্প্রীতা আচার্য, সম্পাদনা বিকাশ পাল।

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: लागेको थियो। चिकित्सकहरूले करिब 45 मिनटसम्म सिपिआर दिएर होसमा ल्याउने प्रयास गरे पनि उनलाई बचाउन सकेनन्। बिहान करिब 5:20 चिकित्सकहरूले उनलाई मृत घोषणा गरेका थिए। क्यानाडाकी लेखिका एनी कार्सनलाई यस वर्षको साहित्यतर्फको नोबेल पुरस्कार प्रदान गरिने भएको छ। स्वीडेनको राजधानी स्टकहोममा स्वीडिस एकाडेमीले आज पुरस्कार वितरण गरेको हो। शास्त्रीय साहित्यिक परम्परासँग सृजनात्मक संवाद गर्दै समकालीन साहित्यका लागि नयाँ शैली र स्वरूप निर्माण गरेको उनको मौलिक तथा नवीन साहित्यिक योगदानका लागि पुरस्कार प्रदान गरिएको हो। यस वर्ष साहित्यतर्फको नोबेल पुरस्कारको राशि 12,00,000 अमेरिकी डलर रहेको छ। पूर्व न्यायाधीशहरूले भारतका जनतालाई खुला पत्र लेख्दै निर्वाचन आयोग, न्यायपालिका तथा अन्य संवैधानिक संस्थालाई कमजोर पार्ने प्रयासप्रति चिन्ता व्यक्त गरेका छन्। पत्रमा यी प्रयासहरूको केन्द्रमा निर्वाचन आयोग रहेको र उच्च न्यायपालिका तथा वैधानिक निकायहरू पनि यसबाट अछुतो नरहेको उल्लेख गरिएको छ। पूर्व न्यायाधीशहरूले भारतका संवैधानिक संस्थामाथि निरन्तर आक्रमण भइरहेको भन्दै चिन्ता व्यक्त गरेका छन्। उनीहरूले यो अभियान निहित राजनीतिक स्वार्थबाट सञ्चालित रहेको आरोप लगाउँदै विश्वकै ठूलो लोकतन्त्रलाई अस्थिर पार्न सक्ने सम्भावित गम्भीर परिणामप्रति कुनै ध्यान नदिएको दावी गरेका छन्। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। जीएसटीमा नयाँ व्यवस्था अनुसार कर अधिकारीले अब करदातालाई पक्राउ गर्न नपाउने। प्रधानमन्त्री मोदीद्वारा इन्डिया मोबाइल कङ्ग्रेसको 10 संस्करणको उद्घाटन। भारतले 1 ट्रिलियन डलर निर्यातको लक्ष्य राखेको पीयूष गोयलको भनाई। राष्ट्रिय राजमार्ग 10 स्तरोन्नतिका लागि 993.64 करोड रुपियाँ स्वीकृत। अनि अभिनेता नाना पाटेकरको राजकीय सम्मानका साथ अन्तिम संस्कार गरियो। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
1: নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ জিএসটি কাউন্সিলের 57 বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10 সংস্করণের উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে যক্ষামুক্ত ভারত অভিযানের আওতায় জয়েন্ট স্কোয়াড ফর হেলথ বা জোশের সূচনা করেছেন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5 বিধানসভা আসন এবং অসমের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা আগামীকাল। কানাডার কবি ও লেখিকা অ্যানি কার্সন 2026 জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর প্রয়াত। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে শাস্তির জরিমানা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পণ্য পরিষেবা কর জিএসটি পরিষদের বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিকদের একথা জানান।
2: The council recommended removing arrest powers under GST. Council recommended raising the prosecution threshold from 1 crore to 5 crores. So prosecution is not going to happen for anything below 1 crore. Till now that's been the threshold. Now it's taken up to 5 crores. Anything below 5 crores, no prosecution. And reducing the general penalty from 25,000 to rupees 10,000. Support for exports and small sellers.
1: কোনো করদাতা দেরিতে কর জমা দিলে বা কর ফাঁকি দিলে সেই অনুযায়ী কর আদায় বা রিকভারি বা কারাবাসে যে কোনো শাস্তির ক্ষেত্রেই দায়িত্ব ন্যস্ত থাকবে বিচার বিভাগের উপরে। অর্থমন্ত্রী আরো বলেন, জিএসটি পরিষদের বৈঠকে করের হারে কোনো পরিবর্তন করা হয়নি। পরিষদ আজকের বৈঠকে এও সিদ্ধান্ত নিয়েছে 10,000 টাকা বা তার থেকে কম করের ক্ষেত্রে নোটিশ জারি করা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের প্রতি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে সারা ভারতে 5.5 লক্ষের বেশি 5G বেস স্টেশন কাজ করছে। প্রায় 25 কোটি পড়ুয়াকে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করতে সরকার কাজ চালাচ্ছে। প্রধানমন্ত্রী আরো বলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে আরো শক্তিশালী করেছে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাপনা। প্রত্যন্ত গ্রামের গরিব পরিবারের শিশুরাও উন্নত জ্ঞান লাভের সুবিধা পাচ্ছে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের মাধ্যমে গত কয়েক বছরে একাধিক সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলে শ্রী মোদী জানিয়েছেন।
3: बीते वर्षों में इंडिया मोबाइल कांग्रेस के माध्यम से बहुत कुछ हासिल किया है। हमारे सामने विकसित भारत का एक विराट संकल्प है। इसके लिए हमें अपने प्रयासों को निरंतर व्यापक करते रहना है। हमें IMC को एक ऐसा प्लेटफॉर्म बनाना है जो टेक्नोलॉजी रिसर्च बन सके।
1: केंद्रीय स्वास्थ्य परिवार कल्याण मंत्री जगत प्रकाश नड्डा नतून दिल्ली में যক্ষামুক্ত ভারত অভিযানের আওতায় জয়েন্ট স্কোয়াড ফর হেলথ বা জোশের সূচনা করেছেন। ভারতে যক্ষা নির্মূলের প্রচেষ্টায় যুব নেতৃত্বাধীন সামাজিক অংশগ্রহণকে শক্তিশালী করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগের লক্ষ্য হল দেশের বিভিন্ন প্রান্তে যক্ষা প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয়, সময়মতো চিকিৎসা এবং রোগ সংক্রান্ত সামাজিক কুসংস্কার দূর করা। প্রথম পর্যায়ে যুব নেতৃত্বাধীন সামাজিক সচেতনতা ও সক্রিয়তা বৃদ্ধি এবং যক্ষামুক্ত ভারতের বার্তা তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে 11টি রাজ্যের 55টি জেলায় জোশ দলগুলিকে কাজে লাগানো হবে। শ্রী নাড্ডা স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করেন এবং জানান যে বিশ্বজুড়ে যেখানে যক্ষার প্রকোপ 12% কমেছে সেখানে ভারতে তা 21% হ্রাস পেয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে ভারতে যক্ষা চিকিৎসার আওতা বা কভারেজ বেড়ে 92% পৌঁছেছে, যা বিশ্বব্যাপী চিকিৎসার আওতাভুক্তির হার 78% তুলনায় অনেক বেশি। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন যে এই সাফল্য যেন কোনোভাবেই আত্মতুষ্টির মনোভাব তৈরি না করে। এটা গর্বের বিষয় যে দেশের 67,933 গ্রাম পঞ্চায়েত বর্তমানে টিবি মুক্ত।
4: We have to give the last push, और वो अंतिम पुश के लिए जोश से बढ़ करके और कोई नहीं हो सकता। इसलिए मैं विशेष करके जोश की टीम को और NCC के कैडेट्स और माय भारत के वॉलंटियर्स को बहुत बहुत शुभकामनाएं देता हूं, बधाई देता हूं। आप लोगों के माध्यम से हम अंतिम व्यक्ति तक पहुंचेंगे और टीबी से देश को मुक्त कराएंगे। टीबी हारेगा, देश जीतेगा, इसको हम लक्ष्य को पूरा करेंगे।
1: অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেন, সুস্থ নাগরিক, সুস্থ সমাজ ও সুস্থ দেশের যে লক্ষ্য রয়েছে তা তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন নাগরিকরা একটি স্বাস্থ্যকর সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ বলেন, যক্ষা বিরোধী লড়াইকে প্রতিটি গ্রাম, জনবসতি ও গৃহস্থালির কাছে পৌঁছে দিতে হবে, বিশেষ করে সেই সব এলাকায় যেখানে ভয় ও সামাজিক কলঙ্কের কারণে মানুষ সময়মতো চিকিৎসা নিতে দ্বিধাবোধ করতে পারে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে আগামী 1 মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশ করা হবে। বিশ্ব উন্নয়ন প্রতিবেদন 2026 কৃত্রিম বুদ্ধিমত্তা সম্ভাবনা প্রকাশের পর তিনি বলেন, প্রস্তাবিত এই পরামর্শপত্রে AI এর নিরাপত্তা, সাইবার নিরাপত্তার সুফল এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলোর উপর আলোকপাত করা হবে। এতে এমন ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেওয়া হবে যাতে সমাজের সব স্তরের মানুষ AI সুফল পায় এবং একই সঙ্গে ডিপ ফেকের মতো ক্ষতিকর প্রয়োগ থেকে তাদের সুরক্ষা দেওয়া সম্ভব হয়। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, গত বছর ভারত $863 বিলিয়ন মূল্যের পণ্য পরিষেবা রপ্তানি করেছে এবং এবছর $1 ট্রিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নতুন দিল্লিতে আয়োজিত 31তম CII পার্টনারশিপ সামিটের প্রাক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। আগামী মাসের 12 ও 13 তারিখে বিশাখাপত্তনমে এই সম্মেলন আয়োজিত হবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় PM গতিশক্তি। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা আগামীকাল। সবকটি কেন্দ্রেই গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে 80.89 এবং রেজিনগরে 80.08% ভোট পড়ে। তামিলনাড়ুর মাদুরান্তকমে 86.27% ও ধারাপুরাম কেন্দ্রে 80%-এর কিছু বেশি ও পুদুচেরির থাট্টাঞ্চাভাড়িতে 80.81% ভোট পড়ে। আসামের নগাঁও লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল প্রায় 76%। কানাডার কবি ও লেখিকা অ্যানি কার্সন 2026 সালের জন্য সাহিত্যে নোবেল

0: পুরস্কার পাচ্ছেন। স্টকহোমে সুইডিশ একাডেমি জানিয়েছে তার বলিষ্ঠ লেখনী এবং শাস্ত্রীয় ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল এবং রসাত্মবোধক সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন নতুন রূপ সৃষ্টির জন্য অ্যানিকে এই সম্মান দেওয়া হচ্ছে। প্রয়াত অভিনেতা নানা পাটেকরের শেষকৃত্য আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পুনের কাছে ডনজেতে সম্পন্ন হচ্ছে। ডনজেতে এই অভিনেতার খামারবাড়ি রয়েছে। আগেই জানানো হয়েছে আজ সকালে গোয়ায় তার বাসভবনে অচেতন হয়ে পড়েন নানা। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে অনুমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75। তার প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল। বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী তার স্মৃতিচারণ করেছেন।
1: নর্মাল আদমি কি তরহ জিতে থা কপড়ে পাবড়ে সব কো মালুম পড়েগা আর আপনি বহুত লোক কি মদদ করছে যে ও যা ভি চাই ও কিসান হো কোই ভি হো ইসে হেল্প ভি বনে বাকি উনকে বারে মে কাহা গিয়া বল কি সে না তা এ করতে গুসা তবি আতা জব আপ অর্গানাইজ নেই তো গুসা তো মুঝে ভি আতা অর্গানাইজ হো তো কে কিউ আয়ে সাগর সংগ্রাম কি থি হমনে পর উসকে আলাবা ভি আমারি ফ্রেন্ডশিপ ফিল্ম লোক কে ভেজে সে নি এসে ভি আমরা বহুত আচ্ছে করতে।
0: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পরিচালক পরমেশ শিবামণি আজ পারাদ্বীপ উপকূলের কাছে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক মহড়া SAR-26 প্রত্যক্ষ করেছেন। অত্যন্ত সুসংহত সমন্বয় নিখুঁত কার্যপদ্ধতির মাধ্যমে আয়োজিত বর্ণাঢ্য এই সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর জাহাজ, উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ও ডর্নিয়ার বিমান, ভারতীয় বিমান বাহিনীর C-130J বিমান এবং কাস্টমস ও অন্যান্য সংস্থা যানবাহন ও সংশ্লিষ্টরা এতে অংশগ্রহণ করেন। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ফিনল্যান্ডের ভান্তায় আজ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে জাপানের রিকো গুঞ্জিকে তিনি হারিয়ে দেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানা সংস্থান 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেন। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর 7:50।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।
4: पुनः स्वागत छ श्रोताहरूलाई आकाशवाणीको खरसाङ केन्द्रमा। अब सुन्दै रहेछौँ भुटानी कार्यक्रममा केही भुटानी गीतहरू। त्यसभन्दा अघि सुन्नुहोस् यो छोटो सन्देश।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
5: सर 5,000 रूपए लगाइए और 8,000 रूपए प्रॉफिट पाइए। ये देखिए प्रूफ का स्क्रीनशॉट। वाओ,
6: स्क्रीनशॉट का प्रॉफिट असली है या सिर्फ स्क्रीन पे? व्हाट्सएप या टेलीग्राम इन्वेस्टमेंट ग्रुप्स में फेक प्रॉफिट्स और स्मॉल रिवॉर्ड से ट्रस्ट बनाया जाता है, फिर इन्वेस्टमेंट बढ़ता जाता है। इसलिए
7: हमेशा पूछो WHY। Y कहता है कैप्टन Y ऑफ SBI,
6: आपका साइबर रक्षक।